0: নিগানিরাঙ্ক মানেঙা বা সাবিশিরাঙ্ক মানেঙা উনি গেমেন আরোগা মানে দালদ্রোয়ানি বা বিশং মেচিউর অঙানিরাঙ্ক নষ্ট খাইঙা উয়ানি গেমেন আনথিনি ইন্ডিয়ানি সৌখারি বা ইয়াকো নকে বংনা জিয়াকোদে আনথিনি বিশারাং নাম্বাতা জাঙ্গি থাঙানিও থাঙনা গতা মানগে নিকোদে WHO নি নিয়াম গতান আনথিনি আসুঙোবা ইয়াকো আপাছিঙাতা হা
1: ইয়ে ডি ওয়ার্মিং ডে প্রোগ্রাম করা দিংথাং মানচা টিচারং আরো আঙ্গনবাদি রাংকো নকপাতা মাইনি গেমেন বিশংকো ইয়া খামরা ইনভলভ পোঙাতা
0: আনথিনি বিশারাঙারা বাংবাতা আন বলসিসা আরো বলসি চিসকো না নিয়াতে নিগেন্স মোদে বলসিসা অনি বলসি বুঙা বা বলসি দোকোনারে আঙ্গনবাদি রাংনি নঙা ও এনরোল খাগমন বিশারাং ওয়া বা বলসি বুঙা বলসি দোকোনি উচি বলসি চিসকোনারে টিচার রাংনি নঙা ও দোয়া আরো সালান্থিয়ান ওয়া মাঙারা স্কুলনা সোমবারনি শুক্রবারনারে স্কুলনে আঙিঙা আরো সালান্থিয়ান টিচার রঙ নাকপাতা অঙ্গনবাদী রঙ নাকপাতা আর ইয়ে বিশারঙারা টিচার রঙনা ফ্যামিলি রংপাতা আরো খেনানি রং বা খুমি পাতা হসপিটালের ইবাই মন খানাত গেছে মোদে ওয়ারং নিকানি কমান পাতকেন আরো বা ডক্টর নার্স রঙনাদের খেনানি দোয়াইয়া উয়ানি গেমেন ইয়ে বিশারঙারা মৌসুম পাতে অঙ্গনবাদী রং মং আরো টিচার রং মং কমফোর্টেবল রংপাতা উনি গেমেন ইয়ে বিশারং নি কমফোর্ট কো নিয়ে সা বা ওয়াং না আলটুয়ানি কো নিয়ানি গেমেন সা আর ওয়ামাং না খেঞ্জা কোয়াগানি কো আচানা গতা সা টিচার রং আরো অঙ্গনবাদী রঙ সাম রঙ চিনা সিলেক্ট আহা আর সাম রঙ নানিরা সিম্পল প্রসিডিউর ওয়ানি ওয়াইয়া উনিগমন টিচার রং আর অঙ্গনবাদী রং আলটু আইন উনাগতা মানায়া উনিগমন সা টিচার আর অঙ্গনবাদী রঙ সিলেক্ট আহা
1: ইয়াদে ন্যাশনাল প্রোগ্রাম সঙ্গে পামো ইন্ডিয়া গেম কয়া প্রোগ্রাম করা ওয়া তাহা দেখেন বা ইয়া প্রোগ্রাম কো ডাকনাস খাং টিচার রং না বা অঙ্গনবাদী রং না মাইবা ইনস্ট্রাকশন রং বা ট্রেনিং রং ডাকছিং আসমাসাই
0: হে ইয়া প্রোগ্রাম নে ন্যাশনাল সেন্ট্রাল প্রোগ্রাম সঙ্গ আর বা গমুক ইন্ডিয়া আসম গমুক কোনান গপাতা আর বা ইয়া কংনাস খাং গমুক গাইডলাইন্স রংকন প্ল্যানিং রংকন সেন্ট্রাল উনি সে ডাকছিঙা আর ওয়ান নেকে ছিঙো না হেলথ ডিপার্টমেন্ট নো ওয়াতাতা আর হেলথ ডিপার্টমেন্ট নি খামার ওয়ান টিচার রংক আর অঙ্গনবাদী রংক ট্রেনিং নাগতা মাসিয়াত নাগতা আর মনিটরিং খানাগতা যে আকদে ইয়া টিচার রং মামুং খেনমান গিজান আর বা বিশারং না সিমসাক গিয়ান খানাগতা মানগেন উনি গেমেন উয়ামাংক দোল গনি কঙ্গনবাদী আর টিচার রংক ট্রেনিং রাথিং এসা উয়ামাং না মাইরেক গেন সানা বেটা ডোস কন গেন আর বা মাই নিক নিকানি রঙ সাগ্রং গেন মাইরেকে সুমসাক না নাঙা আর মাইবা নিক নিকানি মানোদে সাচি ওয়াত না নাঙা ফোন নম্বর রং কে হসপিটাল রং এড্রেস রং কে গমুক কে সা নামে কি মাসিয়া ছিং এসা উয়ামাংক কানছিনা গতা ওনা তাহা
1: ইয়া ডি ওয়ার্মিং ওরা মাই মাই চৌ রংক গার্লস খা
0: এ ডি ওয়ার্মিং ডে ওরা মৌসুমাতে সয়েল ট্রান্সমিটেড হেলমিনস নে আগানা সয়েল ট্রান্সমিটেড নদে আও দুঙ্গপা জং রং সামফেং নাগতা এখো আতাহা মৌসুমাতে মঙ্গতাম করে আহা যেখানে রাউন্ড ওয়ার্ম রাউন্ড ওয়ার্মের ওয়ান খান ছুরি গেতে রাখে ওমাইগপা জং যেখান এসক্যারিস লুম্বি খয় স্নে আগানা আর উই ফার্ম নদে ওয়ান আনচং ক্রিমি জং নে মাতায়া যেখান ট্রাইচুরিস ট্রাইচুরিয়া নে আগানা আর হুক ওয়ার্ম যেখান নেখাদোর আমেরিকানাস নে আগানা ওয়া ইয়া মঙ্গতাম কো মৌসুম বাতে আনছিংনি কো আনছিং বেনোনি কো ছেলাত না গতার আহান দিবা ইনাগ্রেবা পুন আনছিনি বেন জং রং দোঙা জেকে টেপ উই ফর্ম নে রং আগানা ওয়ারং বেনাংনি কো মানগবা জেকে মাচু বেন ওয়াক পেন ওয়ারাংনি কো মানগবা বা দোঙা লিভার ফ্লু কুঙ্গবা রং বা দোঙা ওয়ারং গবক না ইয়া আপসান সামান খামদে খাইয়া দিবা মৌসুম বাতে আনছিনি গভর্নমেন্ট নেরা আলটু বাতে মানা খ্রাগবা জং রং জিয়ান আও দোঙা চুম ইয়া মঙ্গতাম কো সিলেকা হা জিয়ান রাউন্ড ওয়ার্ম উই ফর্ম আরো হুক ওয়ার্ম
1: আনছিনি
0: সবা মানে নাপে দোক মধ্যে ইয়া জং রঙারা বিবুক রঙ দোনাগতা মানা আর ইয়া বিবুক মাফল এমনা দোং এমনা ওরং বচ্ছি ছিনাগতা মানা আর বচ্ছি আনছিনি খি আরঙ্গতা ওংখাতপাগেন আর খি আরঙ্গতা ওংখাতা আমাদের ইয়া আ ও খিরং বাকসা ব্রনে মানা আও দোনাগতা মানা আর ইয়া খি আরঙ্ক আসাল তাকে মানা মেসুরং গেগেনছিম ওদে মেসুরং রংথাল গিচা সুস্রাঙে চাইগেনছিম ওদে বা বাঙা বস্তুরং আছেন সুস্রাঙ্গি জং চাইগেনছিম ওদে ওয়ারঙ্গতা নাপনাগতা মানা আছেন ছাতিঙন কুসকতা নাপাঙ্গন আর বা আছেন নামি ছানিরঙ্ক সঙ্গে মানে ছাজা ওদে ওয়ারঙ্গতা নাপনাগতা মানা আর বা আছেন পাইখানা রং ইয়ানি জামানো খিয়া সুবরেন জামানো জাকসুগি যা আছেন মি চাকনাসখান চাকসুগি যা বা মাইবা চাকনি চাকনাসখান চাকসুগি যা চাকেনছে মদে চাকমচি রাংছে চাকেনছে মদে ওয়ারাং গতা বা পাতনা গতা মানা আর আনছনি কুসু গতা না পাঙে মানা আনছনি বিবুগন সকাঙ্গেন আর ওয়ানো বচ্ছি রাং ফে এমনা মাফলে এমনা ওয়ারাংনি বিসা নে আগানা লার্ভা নে আগানা ওয়ারাং আনছনি লিভার রং গতা লাংস রং গতা আর মতামনে থানিং রাঙনা বা সকনা গতা মানা আর ওনেকি আনসনি বেন গমকো বা বলবলানি জামানো বিবকনে ইয়াং প্লেমনে মা প্লেমনে উনন বচ্চি চিয়েমনে উন দোঙাই গনো আনসনি বেন নো
1: এ জেনসলু এ চোং নাপকেন মাইকি আই চোংরা না পাহনে মনে মা সিনাক তমন গেন মা সিয়ানি সিমটম সঙ্গার মায়া
0: ইয়া চোং আনসং নাপ গেনছ মোদে বাঙ্গি যে চোং সান আনসংনি বেন দোং গেনছ মোদে আছন নাক প্লে সিমটম সাইন্স সিমটম সঙ্গো বা আনসং চিন নঙ্গো মা সিজনা বা দোঙা এন্ডি বা ইউজুয়ালি আনসনি বেন নো ইয়া চোং নাপ গেনছ মোদে মাংসা মাঙ্গনি সন্দে নাপে দোঙাই যা এন্ডি বাংবা মাংখো গ্রিক মাংখোলাচি বা উনা বাতে বা দোং না বা দোঙা আর বাংবাটা বিশালংখন আনসং নিক নাগতা মানা ছোনা অনিন বিছং আলামালা মালনা মানবা হাওনিন মালবা গনক মালব্রাক প্রাক গনক কুসুকচি গমখন দুয়াই গনক ওয়ারাং অনিন আনসং ছোনগবে বিশালং অনিন আনসং সাইসেন সিমটম সং আনসং নিক পাতকেন সাবরাং নিকি সাংগুল কা কথা খো আগান গেন বা চানা নাস চা ওয়ারাং খো আগান গেন উনি কোদে রুট কেনছম অদে ইয়া জোংরাং আরা আনসনি অকনিং অ দোংয়েম না আনসনি আনচিরাং গরঙ্গা রংজো কোদে ওয়ারা রুটে দোংগেছম আনসং কো এনেমিক ওয়াতা বান চি খুমিয়াতা নেন কো ওয়াতনা গতা মানা আরো বা মতামনি বিশারং দে মতাম দে ফেটপ রং দোবাল চা রাখে গপ গপক তাকেরং দোংগেন আরো মতাম দে বিশারং অকথং শিশি রাখে অক দালা আরো বা বুলং গেছে মুয়াং অদে ইয়া জং রং আরা আছনি বিবুক রং বা ছনি বিবুক চানি চা আতারং চক্রু রাতারং গপ চাম্পিং না গতা মানা আরো মতাম দে অবস্ট্রাকশন নেয়াগানা অপারেশন কাপল রং না কং কং রোবল তাকে দালে দং জং রং থমে দং রং কং কং অপারেশন কাপল রং না কং কং সকা যেকোন অবস্ট্রাকশন নেয়াগানা নদে খিয়াব অংখাচা চকা মানদের দং থ গিজানি কো মানগেন আর রামসি সি রামদে রং কো মানাঙ্গন ক্লু টাং অ দে দেখে নিক নিকানি রং কো মানাঙ্গেন
1: ইয়াবা খেনানিয়ান ও আমন দাকো দে
0: হয়ে
1: দেখেন ভাইয়া ইয়াখর মেকে প্রিভেন্ট খাগেন মাকে ছাম্পিং গেন ইয়া চং না পানি করা ছাম্পিং আনি ছোর দোমা মা
0: ছাম্পিংনাগতা আনসানি হাইজিন না নয়া আনসং ইয়াকো ছাম্পিংনা নন আনসং রংথা লানথানিকো ডাকনাগতা নাঙ্গেন আনসং পাইখানা রঙ গমকান খিনাগতা নাঙ্গেন পাইখানাখো জাখানাগতা নাঙ্গেন মাইনা সঙ্গা দাম রং নাকা বাংবাতান গভর্নমেন্টনি টয়লেট রং রক্ষন গেছে মোবাওয়া মাংকো জাখালজা আফালং রে বাতা বা বিশা পাকা চাকনি খিয়ারংকো থানথান দে পাইখানাখো জাখালগেন দেও বিশা পাকা চাকনি কদে জি খিয়ারংকো জি বাসিবা গালাতায়া ওরাং অনিকপা মাতনাগতা আলথুয়া উনিগমান আনসং গমকান পাইখানা রঙ খিওদে নাম্বারটা স্যানিটারি টয়লেট চাঙ্ক চাকালদে নাম্বারটা আরো বা খিমানা রং জামানো ছাতনা রং নাসখাং সাবুন চি আনসানি জাকরাঙ্গ নামে রং থালে চাকসুরে নাম্বারটা আরো বা জুথা রঙ গানরে নাম্বারটা মৌসুম বাতে হুকুরাম দে মাতকপা বেনি বাক রং জানি বাক রং মাত্তা দমো দে উয়ারাঙ্গতা নাপনা গদা মানা উনিগমান জুথা রং গানানি কো এডভাইস না আরো বা আনসানি ভেজিটেবলস বা মেসু সামজাকরাং বা বিথে রং সুস্রাঙে ছানিয়া নমা রংথাল গোপ চিরং ভারত গমন চিরং রঙানিয়া নয় ফিল্টার্ড কা রং রঙানিয়া নয় আরো বা আনসানি ছানি রং নামে মনে সঙ্গে ছানিয়ান ওরাঙান প্রিভেনশন
1: নয় প্রিভেনশন ওরা ট্রিটমেন্ট গমন ওরা
0: ইয়া জরং আনসং আনসি বেনি গমাত না দে বা ওখাতে গালাত না দে আনসং আর ছাড়া ডক্টর রং দে বা মেডিকেল ডিপার্টমেন্ট ছা আলবেন্ডাজোল গা টেবলেট খো জাকালা আলবেন্ডাজোল 400 mg আর ইয়া টেবলেট করা বা লিকুইড ছোনবার রং না লিকুইড কথা রিয়া আপসান পাওয়ার ওয়া বা আপসান স্ট্রেংথ নিয়ে আগানাই গেন 400 mg বুলসিগনি অনি আর চি দালাও না কিন যে বুলসিও না বা আপসান ডোজ ওয়া নিব বুলসিগনি না খমি উপানাসা দালগপানি ডোজ বুলসি নি আঠাখো ওনায়া এবার সবরাং টেবলেট রং না মান যাও দে ওয়ান লিকুইড খো না আর টেবলেট কবা ছাড় ক্রম ক্রমে মানে মনক না সব না এদে মামুং খা বা ছিয়া বা দং যা টেস্টলেস কতাম আয়া উনি গমেন রং না বা মানায়া চক্রম ক্রমে যে বিশ্রাঙ্গান চক্রম ক্রম না মানা হা উনি মে ইয়া টেবলেট কো আলবেন্ডাজন টেবলেট কো জাকালা
1: সান দেখেন বা ইয়া সাম কো জাকালিং হা পামো ইয়া সাম নি মাইবা সাইড ইফেক্ট রং মম জয়নারা
0: ইয়া সাম কো রঙ্গানিও সাইড ইফেক্টে ব্লংইন কমিয়া আরো বা ইয়া সামখো রঙানিয়রা মংসবাতে নামগনি বা দা মাইনা ইয়া সামখো সখাং গপন সাম দাসম যে মেবেন্দাজল নেয়াগানা ওয়া মেবেন্দাজল রঙ্গেন সময় জারা আপসান নাকি আপসান রঙ ওংখাতায় নদে বিশারং খিয়াও গাথা থানে ইসামখলনে ওংখাতাখন করে খেনানি রংখো মানা উনি গমেন আলবেন্দাজল টেবলেটে এখো রঙ্গেন সময় জঙ্কর আপসান নাকি খিনি রংগতা ফ্লাতানা আপসান নাকি খিগতা ফ্লাতানা উনি গমেন না রঙ্গেন সময়বা ইয়া জৌনানি ওংখাতাখন আমার সিজানাবা দোয়া নিবা নাকি সাইন্স এন্ড সিমটমস রং খুমিয়াঙ্গেন নাকি ছানি রং নাম্বাত পাগেন আরো বিশানী দাল দ্রুয়ানি রংবা নাম্বার পাগেন মাইনা জং দুগে চুমি বিশানী দাল দ্রুয়ানি রঙ নষ্ট খাটনাগতা মানা থানং রঙ নষ্ট খাটনাগতা মানা উনিগমন ইয়া সামক রঙ নামগনি রে বাতা আর সবা নেকনিকানি মানগে চুমবা যে বিশারঙান বেএন জং বং বাতা ওরংসা ছাগ্রং বাতায়া বংশ বাতে ওয়াবা ব্লংএন মাই লংগবা সিমটমস রং সং আয়া যে খাই মতামদে সামরঙা চাপমানো আলামালা ওক সানি রং মানাবা দোয়া ওক সকম সকম নাকানি মানাবা দোয়া নিব দুক সান জামাঙ্গন নামায় আর হাইতে সব রং মুকসুলা কমপ্লেন খাটনা দোয়া নিম মুকসুলা দুক সান চাপমানো নামায় মৌসুম বাতে ইয়াসাম রঙালি চাপমানো নাকবার সাগ্রু গেছে মে বালবা নাঙা আসং আতে বা শি রং কাসনে কাসনে রঙে দোয়াতন ওয়াদে আনতা থাকান নামায়া
1: ইয়ে প্রোগ্রাম করে মৌসুম বাতে দে নাসঙ্গনি নোয়া তামো দিবা ইয়া করে টিচার রং আরো আঙ্গনবাদী রং চাকর আনা গেতে নাঙা
0: হয়
1: উনরা খাদুংনা দে মানাই গেন মা মানে রাঙারা পাবলিক রাঙারা
0: ইয়া করে ছিঙা মাসিয়াতা নাঙা পাবলিক রাঙাবা মা আফা রাঙাবা এদিন দে সময় রায় মানে টিচার রং বা আঙ্গনবাদী রং বা পাবলিক মিটিং রং আটনা নাঙাছেন বা গার্জেন্স মিটিং রং আটনা নাঙা চিয়া করে ইয়াকো ডাকা নিচি মাগপা ফাগপা রং খেনা নাংজাওয়া আরো ইয়া ব্লুংন ইয়া সামখো নানিয়েরা ব্লুংন সেফ মানি গেমন ছিঙা হেলথ ডিপার্টমেন্ট না আগ্রেবা যেন মিনিস্টার অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নাগানি মো সেন্ট্রাল নি মিনিস্ট্রি কো উয়ার রঙারা ইয়ার সেফ উঙানি গমনান ব্লুংন আলটু আনাবা আর মামুং খেনসাকানি দুঙানি বাংজা দুংজা নে কেন ইয়াকদে মেডিকেল ডিপার্টমেন্ট উঙ্গি জাগবাংনি জাকছিন অন্না গতা এখদে প্রিপেয়ার কাহা বা থারি আহা যাকদে মামুং খেনসাকানি দুংজানি গমনান ইয়াকদে নেগেন থারি আহা
1: আংনি
0: কুপাতিয়ানি দে যে হেলথ প্রোগ্রাম বা নামগনি না সঙ্গাতেঙা ওয়ে বেবেন খেনাবা দোয়া যে আফারাঙান খেনসা খেনানি অংঙা বা যে ইয়াখো চাকরা এঙা খেনানি অংঙা না ছিঙা হেলথ ডিপার্টমেন্ট বা ছিনি ফোন রঙ মানে হা ছিনি ডিপার্টমেন্টের বা রেবাইস কুইশন রঙ সঙ্গেব বা থালা তানি রঙ আবু আর ছিঙা অনে হা আরো ছিনি হেলথ বুক রং না ছিঙা আগানাতেঙা সংরাংচি উয়ামাং রেয়াঙিঙা আরও উয়ারঙা সঙ্গনা মানগেন উনিগমন মামুগুপা নামে কি থালগি যাদে কাথাং চাংবং বাঙাতনা নবা নাংজা আরও বা নামগনি না সঙ্গনেঙা হা মাইনা ইয়ারংনি বিদুঙ ছিঙা পড়াই নাকা হা উনিগমন গমক না নামগনি নানিমন নামগনি অদে নামবাতকেন আর মাইবা খেনানি বা নেকনিকানি দঙ্গেন সুমদে ছিঙনা থালা ছিঙত নামবাতাস কাথাং চাংবং বাঙাতা না বাতে দে
1: সুমনি বাক ডক্টর নাক মেলা ইয়া নাকি গামসা সময়কো নেনবা ইয়ানো ডি ওয়ার্মিং নি গেমন থালা তাহা আর দাও নাইসিমাং সাকান্থেন খনারকা ইয়া ডি ওয়ার্মিং বা ইয়া ওকোচ ওং দোঙানি কো গালানেরা নামগনি না সামাহা ডি ওয়ার্মিং নি প্রোগ্রাম আর মাই তাক পোঙা আর সঙ্গপনো দে আনথাংথানি দে রাংকো ইয়া প্রোগ্রাম রাং ও চুমতানি সাম রাংকো রঙানি ডি ডি বাট্রোগেন আর খাদুং সাকনা মানগেন স্কি বারাঙ বা আর আঙ্গানবাদী রাঙ বা খাদুং সাক পাত্রো না মানগেন নেমরা খাদুং সুয়া আর ইয়া প্রোগ্রাম কো খনানিছি বাঙা ফাটি তাপানি মানা হানিয়া খাদুয়া ইয়াসুমনি বাকো ইয়া প্রোগ্রাম কো খাত মানি না ইয়া প্রোগ্রাম ও বাক রানি না খাতুম সেন বা সাকান্তি কো বা মেলা
2: নাসিমং ডি ওয়ার্মিং বা অকো জুং দোঙানি কো গালানি বিদুঙো দীপক সংমানী সিংসানডিয়ানা ডক্টর ক্রুজিস এলমিনা এন সংমানী আগান থালা তেওনানি খনাসুয়াহা তাও সময়রং দোঙিঙানিগমন জেমিয়া মারাকনি গীত রং কামাতং সকাগেন গীত রঙারা আংনি চুরা আরো রুমনাপ্পো নকথাঙ্গ